মোদি কাবিল রাইনা হাবিল তেরাই বরাই দিকটে উক নাহ মুসু তা হামলান মোদে রাই শৈতানে মসো পুলি কুজিম ওন কনি রায় মুয়ে কটি খের দৌর করা কামজ মুফাত কেরোক সুনিমাম আদম আলি সালাম বমু দেলুসে আম নলুক মেটি লল বাতাখিতম জয়ন দমম জো জুদি হাবিল নয়নটিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়েওন দমম জু তেদ্দি জা ইব্রাহিম কেরোক দেব ইব্রাহিম গেনে আদুনা ইয়নন্তিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ন ওয়াই জয় জনক জয় গ আন্দুল আক ইকত জয় গ আন্দুল আক ইউখ রঙ্গনম মোদন সত্যি কুচি বতম দেদাল চি দন্নম পুরওয়ানে নি কি ফি জগে সপ নক মোতাখ বু ফি বু নিত গেনে আদুনা লানু বগ গ জয় কোকো মোদি সরঙ্গন তুরু ওয়াই নক ইউখ দানোক ইয়েপ ন্যাক তেগিন লা রেক বকুল চি ইসলাম মোটাহ চি ওয়াক্তান বি বেসু ওয়াক্তেন লেন লি সুনু মাম আদম বিন্দ মুদি মার্সি এবু আম সলো কিনু ওয়াক ইয়া আরবু ইবনু কাহতান দি কিলিফা গু মাক্কি আরবি মোকো ট্রাডুইর দেফ কো ওয়াই নাখ মুং কো বিন্দন চি লাঙ্গু সুরিয়ানিয়া ওয়াক্তেন নি সুনু মাম আদম মোমু সুনু মাম হাওয়া فيلون نكو واخكو نكو دع الشكوى فقد هلك جميعا بموت ليس بالثمن الربيح وما يغني البكاء عن البواكي اذا ما المرء غيب في الضريح فابكي النفس وانذل عن هواها فلست مخلدا بعد الذبيح منيكو سانغ بي بايل جوي نخ كينغي جوي دمنت دوتول ديك মনে কটে মাংলি ইগল নে জয় দোতুল মনে জেরিং নিত কি মুক ndax faduna ci bammel dotul delusi xana kay al-akhirah rek muné ko ki jaré joy kay moy bakkan bi la jonkonu bëgg rek nga top ko ba jumok sa borom joyal sa bakkan fexel no bëreek sa bakkan fexel no bëreek shaytané fexel no bëreek aduna bañu bañ la moylo sa borom ndax ma nglay yeggal ne yow adam yaay sama kilifa waye nak aduna bi du keur guñuy bel du keur guñuy nek ba faw yag yag dañuy ñibi kaddu yu rafet yoyu le suñu mam hawa defele suñu mam adam alayhi salam motax yalla ni wutal soxna pour sa xol mana dalé ci mom waaw waxuñu nak soxna su lay tek fitna waye soxna so xamne bo jaaxle mu defal la dalal la kon suñu mam hawa dalal na suñu mam adam alayhi salam ci naqaram wo ndax wax neen ne suñu mam adam tok na lu tollok temiri at yo xamanteni nangou la retan ndax metit lu krim bu reuy bi nga xamanteni domam def nako waye iblis mom nak ñaawal na len ne len yena nekkon aljana nekkon fay ci kay nekkon fak dundugu neex ma añana len ko ba genné len ci aljana ju yaatu ju feex joju ak xewalam yu reey indi len ci aduna bu xat bi tay nak yena ngi commencé am naqaru xol mak samay pexé dana fexé ba ëlëk suma dé duggu safara duma fa duggu man dong ey budul won ak yermande yalla bi and ak yeen kon yow adam amul kenn ci sa njabot ko xamanteni rek dana dugg aljana ñepp safara lañu jëm and ak man ma len bañ iblis la'natullahi alayhi kaddu yoyu la wax pour feddeli nonom nonelam ci doomu adam wax ne ne suñu mam adam alayhi salam yalla remplacer nako dom ju bax ju ñuy wax shid mu ne kon itam dom ju yeme ndax so dimé ci khilatu dhahab fi sirati